0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। ছাড়াও ঈদ উপলক্ষে ঈদের তিন দিন কিন্তু আমি থাকছি বিশেষ বিশেষ আয়োজন নিয়ে। তো জানতে অবশ্যই অবশ্যই ঢাকা এফএম 90.4 এ টিউনড থাকতে হবে এবং ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে অলওয়েজ ফলো থাকতে হবে। ওকে, ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আর চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই মুহূর্তে আমি লাইভে আছি। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। তারপর গল্প করছিলাম ঈদ উপলক্ষে, ঈদের আমেজের যে ব্যাপারটা এবং গরুর যত্ন এবং কোরবানিটা যেন প্রপারলি আমাদের হয় সেই ব্যাপারগুলোই কিন্তু আমি আসলে গল্প করছিলাম। আসলে আপনি একটু ভেবে দেখেন, যে কোনো কাজ করার তো অবশ্যই কোনো কারণ থাকে, তাই না? আপনি শুধু শুধু এত টাকা খরচ করে গরু কিনে কেন কোরবানি দিবেন? অবশ্যই এর পিছনে একটা অনেক বড় কারণ আছে। সেই কারণটা এইটাই যে এই যে ত্যাগের শিকারের মাধ্যমে আমাদের ভিতরে সকল খারাপ কিছু, নেগেটিভিটি, যত রকমের খারাপ চিন্তা বা যে কোনো মানে বাজে যা কিছু আছে নেগেটিভ, সব কিছুকে ত্যাগ করে দেওয়া, ঠিক আছে? এবং তারপর দেখেন কোরবানি করার পরে আমরা কিন্তু সেটাকে তিন ভাগ করে দেই। এই যে তিন ভাগ করে, এক ভাগ গরিবদেরকে, এক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে, আরেক ভাগ যে নিজের জন্য রাখছি, এটাতে কি বোঝা যায় জানেন? যে সবসময় আমাদের উচিত আমাদের সকল কিছু, আমাদের সকল সুখ শান্তি এবং ভালো কিছু এবং যে কোনো জিনিস, যে কোনো ভালো জিনিস, সেটা সবসময় ভাগ করে দিতে হয়। এবং আপনি একটা কথা জানবেন যে আনন্দ ভাগ করে দিলে বাড়ে এবং দুঃখ ভাগ করে দিলে কমে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যখন কার সাথে দুঃখ শেয়ার করবেন, দেখবেন সেই দুঃখটা আপনার কমে গেছে, আপনার তো এতটা কষ্ট হচ্ছে না। আর যখন আনন্দটা ভাগ করে দিবেন, তখন দেখবেন আপনার আনন্দটা আরো বেশি হচ্ছে। একা একা আনন্দ করা যায় বলেন? একা একা আপনি এনজয় করতে পারবেন? এই ধরেন আজকে ঈদের দিন, ধরুন সকালবেলা উঠে আপনি, আপনার অনেক টাকা আছে, আপনি কোরবানি দিলেন, কোরবানি হলো, আপনি তিন ভাগ করে মাংস বাটিয়ে দিলেন, রান্না হলো, হয়তো বা আপনি রান্না করেছেন বা আপনাকে কেউ রান্না করে দিয়েছে, কিন্তু দিন শেষে পরিবারের সবাই একসাথে বসে এই যে গরুর মাংসের প্রথম পিসটা মুখে দেওয়া এবং আড্ডা দিতে দিতে গল্প করতে করতে কাছের মানুষদের সাথে, আপন মানুষদের সাথে কোরবানির ঈদ পালন করা, এটা কি মানে এটা কি আর কোথাও আপনি একা পাবেন? সেটা পাবেন না কিন্তু। সো একা কিন্তু আনন্দ করা যায় না, দুঃখ একা করা যায়, কিন্তু দুঃখ সবার মধ্যে ভাগ করে দিলে সেটা কমে যায়। সো ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবো, অবশ্যই আমাদের ত্যাগের জন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং ত্যাগের অবশ্যই সম্মান আমরা করব। আচ্ছা, তো ফেসবুক ঘাটতে ঘাটতে আরও একটা মজার গল্প আমার সামনে চলে আসলো। অভিনেত্রী জাকিয়া বারী মোমো 2 দশকের বেশি সময় অভিনয় জগতে বিচরণ করছেন, শুধু ছোট পর্দায় নয় বড় পর্দায়ও কিন্তু তিনি নিয়মিত কাজ করে আসছেন। সাবেক এই লাক্স চ্যানেলের সুপারস্টার বিজয়ী অভিনেত্রী। সম্প্রতি এক গণমাধ্যমে প্রথমবার আফজাল হোসেনের পরিচালনায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বলেছেন মোমো। মোমো জানান, প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে সহশিল্পী হিসেবে 2-1টি নাটকে অভিনয় করেছেন, তবে তার পরিচালনায় কখনো কাজ করার সুযোগ হয়নি বলে জানান এই অভিনেত্রী। এবার সেই অপেক্ষায় দীর্ঘর অবসান হলো। শিশুতোষ সিরিজ ছোট কাকুর নতুন কিস্তি আফজাল হোসেনের পরিচালনায় কিশোরগঞ্জের কিশোর দল সিরিজে প্রথমবারের মতো কাজ করলেন মোমো। যদিও পরিচালনার পাশাপাশি এই সিরিজে অভিনয়ও করেছেন আফজাল হোসেন, এই সুযোগকে নিজের অভিনয় জীবনের বিশেষ এক প্রাপ্তি বলেই মনে করেন তিনি। আমরা কিন্তু জানি যে প্রতি ঈদে চ্যানেল আইয়ে ছোট কাকু নামে একটা সিরিজ আমরা দেখতে পাই এবং আমাদের বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক জনপ্রিয় এবং অনেক পছন্দের একটা সিরিজ। তো বুঝতেই পারছেন আমাদের এই সিরিজে এবার কিন্তু মোমো থাকছে, তো ব্যাপারটা অনেক মজার এবং আপনাদের জন্য অনেক বেশি ভালো লাগে। তো চলুন আমরা এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, গান শুনবো এই অবেলায়। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।